তো দাদা দিদিমান দেখা নি কাই সুন্দর লোক গাতা রেলি। এই লোক গাতা ভিতরে সূরজমতী আর চন্দ্রদেব উপরে এ গোটুক মঞ্চ উপরে গীত রেলি। এই গীতকে সাংত রেলা মুক্তি বগেল আর বুধমতী মোহরে। তো এই গীতকে দেখা নি শুনুন বাড়ি তুমচ মন কেবল কাই সুন্দর রুসরুসা লাগলি হতি আর হরিক বল ওলাস হতি। তো উসনে আর ফের গোটক হরি খোয়াল এই গীতকে শুনু এ গীতকে গাওলাস হত গেলমণি দেবী আর উঞ্চ সঙ্গওয়ারী মান।

0: বলি ডাক মারি দেলি অধিক গলা সবু সখি কনগি রস রস কনের চল সখি কনগি রস রস কনের
1: সাঙ্গর লোক বলি ডাক মারি দেলি অধিক।